শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com। ফোন নাম্বার 01582725500। হোয়াটসঅ্যাপ করতে পারেন 0786868686863। আমাদের সঙ্গে থাকুন।

0: শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি ফারিজা আপনাদের সাথে। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয়। আশা করি আপনাদের সপ্তাহ ভালো গেছে। আর গত সপ্তাহে মনে হয় যদি আপনারা শুনে থাকেন তাহলে অনেক ভালো ভালো ইন্টারভিউ ছিল, কাজলাপুর ছিল, আর কিছু আমাদের পুরনো আর্যের সাথে ছিল। আর আপনারা যদি লাস্ট উইকের কোনো শো মিস করে থাকেন আমাদের শুধু বাংলার, তাহলে আপনারা অবশ্যই যাবেন www.diversefm.com-এ। ওইখানে গিয়ে আপনারা যদি লিসেন এগেনে যান তাহলে শুধু বাংলা ট্যাবে আপনারা আমাদেরকে আবার শুনতে পারবেন আমাদের গত সপ্তাহ শো। আর আজকেটা যদি কেউ মিস করে থাকেন তাহলে নেক্সট উইকে অবশ্যই শুনতে পারবেন। আর চলুন আমরা এখন একটা সুন্দর গান দিয়ে শুরু করি, লালন গীতি সব লোকে কয়,
1: সিজন 1।

শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি ফারিজা আপনাদের সবার সাথে, আপনাদের সবার প্রিয়। আর আপনারা যদি আমাদেরকে কোনো রিকোয়েস্ট দিতে চান গানের, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন 07568686863-তে। আমরা কল নিতে পারবো না আনফর্চুনেটলি এই নাম্বারে, কিন্তু আপনাদের মেসেজ আমরা অবশ্যই পড়বো। আর আমাদের কাছে অলরেডি রিকোয়েস্ট চলে এসেছে, ওই রিকোয়েস্টগুলো আমি একটু পরেই বাজানো শুরু করব। আমাদেরকে জানাবেন যে আপনারা কেমন আছেন, আর আপনাদের দিন কেমন গেল, আপনাদের সপ্তাহ কেমন গেল। আর আস্তে আস্তে আমরা এখন সামারের দিকে যাচ্ছি, তো আপনাদের মন মেজাজ কেমন? ভালোই হওয়ার কথা, কারণ রোদ আছে বাইরে, আলো আছে, খুব সুন্দর। এতক্ষণ আপনারা যে গানটি শুনলেন সেটা হচ্ছে সব লোকে কয়ে, লালন গীতি, কোক স্টুডিওর। আর আমরা নেক্সট যে গানটা শুনবো সেটা হচ্ছে সামিনা ইয়াসমিনের শুধু গান গেয়ে পরিচয়। এই গানটি আমার সকাল থেকে শুনতে ইচ্ছা করছে, তাই একটু বাজাবো, এরপরে আপনাদের রিকোয়েস্টের গানগুলোতে চলে যাব। আর এই গানটি খুবই গোল্ডেন সময়ের একটা গান, খুবই ক্লাসিক একটা গান। আমি চলুন তো এই গানটি শুনে নিই। আর আপনাদের যদি কারো মনে থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানান যে এই গানটি কাদের

এতক্ষণ আপনারা শুনলেন শুধু গান গেয়ে পরিচয়। আমাদের কাছে যে প্রথম রিকোয়েস্ট দিয়ে এসেছিল সেটা হচ্ছে টুটুল ভাইয়ের লুটন থেকে। উনি চেয়েছেন মায়া লাগাইছে পিড়িতে শিখাইছে গানটা শোনার জন্য। অবশ্যই আমরা এই গানটা এখন ছাড়ব। এটা হচ্ছে হাবিবের গান, আমার অনেক প্রিয় একটা গান, ওর মায়া অ্যালবাম থেকে হাবিব আর হেলালের কোলাবোরেশনের যে গানটি, আর কায়াও ছিল সাথে। সো চলুন আমরা শুনে নিই এই সুন্দর গানটি।

শুভ সন্ধ্যা সবাইকে যারা আমাদের সাথে এখন জয়েন করেছেন। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি আপনাদের সাথে আপনাদের সবার প্রিয় আরজে ফারিজা। এতক্ষণ আপনারা যেটা শুনলেন, যে গানটা শুনলেন, সেটা টুটুল ভাই লুটন থেকে রিকোয়েস্ট করেছিল, মায়া লাগাইছে পিড়িতে শিখাইছে, হাবিবের গান ফিচারিং কায়া আর হেলাল। এখন নেক্সট যে গানটা শুনবো আমরা সেটা হলো আমায় ডেকোনা। এটা হচ্ছে লাকি অকন্দের কম্পোজিশনের একটি গান, অনেক সুন্দর একটি গান, আমার অনেক পছন্দের একটি গান। তো চলুন আমরা এই গানটি শুনবো, আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন 07568686863 এই নাম্বারে, আমরা অ্যাভেলেবেল আছি, শুধু মেসেজে আমাদেরকে কল করলে পারবেন না। তো চলুন আমরা শুনে নিই এই সুন্দর গানটি।

শুভ সন্ধ্যা সবাইকে যারা আমাদের সাথে এখন জয়েন করেছেন। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM আর আমি আছি আপনাদের সাথে ফারিজা, আপনাদের সবার প্রিয়। আপনারা এতক্ষণ শুনলেন হৃদয় কাদামাটির রেনেসা ব্যান্ডের একটি অনেক সুন্দর গান। আর আমাদেরকে যারা যারা এখন রিকোয়েস্ট পাঠাতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদেরকে জানাবেন। আপনারা 07568686863 এই নাম্বারে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। আর এখন আমরা আরও কয়েকটা রিকোয়েস্ট পেয়ে গেছি, তো চলুন শুনে নিই নেক্সট গানটি। সেটা হচ্ছে জীবন সেদ পদ্মপাতার নীলুফার ইয়াসমিনের গাওয়া গান। এই গানটি রিকোয়েস্ট করেছেন হিমিকা লুটন থেকে। ধন্যবাদ আপনার এই গানটি রিকোয়েস্ট করার জন্য। এখন আমরা এত সুন্দর গানটি শুনবো।

শুভ সন্ধ্যা সবাইকে, যারা আমাদের সাথে আছেন এখনো, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি আজকে আপনাদের সাথে সবার প্রিয় ফারিজা। আর এতক্ষণ শুনলাম আমরা একটি অনুরোধের গান, নেক্সট যে গানটা শুনবো সেটাও একটি অনুরোধের গান। এই গানটি হচ্ছে আমাদেরকে সুদূর বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করা হয়েছে, রেবেকা ঢাকা বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করেছেন "এমন আমি ঘর বেঁধেছি", এই গানটি হেমন্ত মুখার্জির। তো চলুন এই অসাধারণ সুন্দর গানটি শুনে নিই।

এতক্ষণ আপনার শুনলেন এমন আমি ঘর বেঁধেছি। এই গানটি রিকোয়েস্ট করেছিল রেবেকা ঢাকা বাংলাদেশ থেকে। ধন্যবাদ আপনার এই গানটি, আপনাকে এই গানটি রিকোয়েস্ট করার জন্য, আর ধন্যবাদ এতক্ষণ এত রাত জেগে আমাদেরকে শোনার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ থেকে আমাদেরকে শুনছেন আর যারা ইউকে থেকে আমাদেরকে শুনছেন। বাংলাদেশে তো এখন অনেক রাত, কয়টা বাজে, 1:45। তো এত রাত জেগে আমাদেরকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট যে গানটি বাজাবো সেই গানটি হচ্ছে রিকোয়েস্ট করেছেন সায়েদ লুটন থেকে। এটা হচ্ছে প্রীতমের একটি গান, আর আমি এই গানটি অবশ্যই তো শোনাতে হবে আপনাদেরকে, কারণ হচ্ছে প্রীতমের কোনো গান তো মিস যাবে না যদি আমি থাকি ওই শোতে। প্রত্যেক শোতে অবশ্যই আমার শোতে একটা না একটা হলে প্রীতমের গান বাজবে, এটা হচ্ছে ফরজ, আপনারা জানেন এটা অলরেডি। তো চলুন আমরা শুনে নিই প্রীতমের খুবই লেটেস্ট একটা রিলিজের গান, দ্বিতীয় নায়ক। অনেক সুন্দর, এনজয়।

ধন্যবাদ সায়েদ আপনাকে এত সুন্দর একটি গান রেকমেন্ড করার জন্য। আর প্রীতমের অবশ্যই সব গানই ওর অনেক অনেক সুন্দর হয় আর অনেক ইউনিক হয় এক একটা কম্পোজিশন। এই গানটা শুনে আমার আরেকটা গানের কথা মনে পড়ে গেছে, এখন ওই গানটাও আমার শোনাই লাগবে, আপনাদেরকেও শোনানো লাগবে। সেটা হচ্ছে পালিয়ে যাব, প্রীতম হাসান এবং মাশা।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।

শুভ সন্ধ্যা সবাইকে যারা শুনছেন এখন, আমি আছি ফারিজা আপনাদের সাথে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM. এতক্ষণ শুনলেন বিলেত রাজা, নতুন মুভি রাক্ষসের গান সিএমের, আমাদের লুটনে নাকি ছেড়েছিল একদিনের জন্য, এগুলার প্রমোশনও করে না, অ্যাডভার্টাইজমেন্টও করে না, আমি জানতামও না এটা চলছে। পরের যেই দিন শেষ হয়েছে, একদিনই ছিল, যেই দিন শেষ হয়েছে পরের দিন গিয়ে ঢুকে দেখি যে ওইটা গতকালকে শেষ। হোয়াট ইজ দিস? আচ্ছা তো চলো, নতুন একটি গানের রিকোয়েস্ট চলে এসেছে, চলো বৃষ্টিতে ভিজি। এই গানটি অনেক সুন্দর একটি গান হাবিবের, আর এটা হচ্ছে মুভিটার নাম মনে পড়ছে না, আমার আছে জল মুভির গান। তো চলুন শুনে নিই, এই গানটি রিকোয়েস্ট করেছে মেহেক খুলনা বাংলাদেশ থেকে, অনেক সুন্দর একটি গান, আপনাদের অনেক পছন্দ হবে আর আপনারা শুনেছেন অবশ্যই মনে হয় এই গানটি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, তো চলুন শুনে নিই।

শুভ সন্ধ্যা সবাইকে, যারা আমাদের সাথে আছেন এখনো, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আর আমি আছি আজকে আপনাদের সাথে সবার প্রিয় আরজে ফারিজা, সবার প্রিয়, সবার পপুলার। আপনাদের সাথে আমি আজকে রাত 9টা পর্যন্ত থাকব। আপনারা যদি আমাদের কে কোনো গান রিকোয়েস্ট করতে চান, অবশ্যই 07568686863 এই নাম্বারে মেসেজ করে আমাদেরকে জানাবেন। আর এতক্ষণ আপনারা যে গানটি শুনলেন সেটা হচ্ছে, রিকোয়েস্ট করেছিল মেহেক খুলনা বাংলাদেশ থেকে, চলো বৃষ্টিতে ভিজি, অনেক সুন্দর একটি গান। আর নেক্সট যে গানটিতে যাব সেটাও একটি অনুরোধের গান, সাদা কালো প্রেম, খুবই কিউট একটা গান, আর খুবই কিউট একজন লিসেনার রিকোয়েস্ট করেছেন, জীবিকা। ধন্যবাদ জীবিকা, চলুন শুনি গানটি।

এতক্ষণ আপনারা শুনলেন সাদা কালো প্রেম, আর গানটি রিকোয়েস্ট করেছিল জীবিকা লুটন থেকে। এখন আমরা যে গানটি শুনবো সেটা হচ্ছে দামিরের বাসব ভালো। এই গানটি রিকোয়েস্ট করেছে সিমি লুটন থেকে, আরেকজন কিউট লিসনার আমাদের। তো চলুন শুনে নিই।

এতক্ষণ যে গানটি শুনলেন সেটা হচ্ছে দামিরের বাসবো ভালো, রিকোয়েস্ট করেছিল সিমি লুটন থেকে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট গানে, সেটা হলো শনিবার কবির 001 এর গাওয়া একটি গান, এটা রিকোয়েস্ট করেছে ফারদিনা লুটন থেকে, আমাদের আরেকজন কিউট লিসেনার। তো চলুন শুনে নিই এই গানটিও।

শুভ সন্ধ্যা সবাইকে যারা এখনো আমাদের সাথে আছেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি আজকে ফারিজা আপনাদের সাথে 7টা থেকে 9টা পর্যন্ত, আমি আর আছি 45 মিনিটসের মতো। এতক্ষণ আপনারা যে গানটি শুনলেন দিন গেল, এটা রিকোয়েস্ট করেছিল ইনসান রাজশাহী বাংলাদেশ থেকে। তো চলুন আমরা এখন নেক্সট গানে চলে যাব, এটা হচ্ছে রিকোয়েস্ট করেছে আমাদের রেগুলার লিসেনার আবার জীবিকা। এই গানটির নাম হচ্ছে এত মায়া, তাহসানের গান। তো চলুন শুনে নিই।

0: Diverse.
1: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM আমাদের সঙ্গে থাকুন।

আমায় চাও না। শুভ সন্ধ্যা সবাইকে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM। আমরা অনেক রিকোয়েস্ট পাচ্ছি আজকে গানের, ধন্যবাদ সবাইকে, সব লিসেনারদেরকে যারা বাংলাদেশ থেকে শুনছেন, যারা ইউকে থেকে শুনছেন। আমাদেরকে যদি আরও রিকোয়েস্ট পাঠাতে চান আজকে, তাহলে 07568686863 এই নম্বরে পাঠাতে পারেন। আর আমি আছি আপনাদের সাথে আজকে রাত 9টা পর্যন্ত। আর আপনারা যদি আজকের শো মিস করে থাকেন বা আপনারা যদি ফিউচারে কোনো শো মিস করে থাকেন করেন ফিউচারে, তাহলে আপনারা অবশ্যই আমাদের ডাইভার্স ওয়েবসাইটে গিয়ে লিসেন এগেনে শুধু বাংলা ট্যাবে ক্লিক করে আপনারা আবার শুনতে পারবেন আমাদেরকে। আর ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। নেক্সটে একটি গান বাজাবো, সেটা হলো ইডেন গানটার নাম। এটা হচ্ছে আরেকটা রক ব্যান্ডের গান, আর এটা রিকোয়েস্ট করেছে ফারদিনা আবার লুটন থেকে। ধন্যবাদ আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট করার জন্য। আমি ট্রাই করব আজকে সবার রিকোয়েস্টের গান বাজানোর, কারণ লাস্ট কয়েকটা শোতে আমি আসলে অনেক রিকোয়েস্ট চলে এসেছিলো তাই বাজাতে পারিনি, কিন্তু আজকে আমি ট্রাই করব সবগুলো গান বাজানোর, এটাই আমার অ্যাকচুয়াল গোল। তো চলুন শুনে নিই এই গানটি।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।

করেছে মুশফিক ঢাকা বাংলাদেশ থেকে। ধন্যবাদ এত সুন্দর গানটি রিকোয়েস্ট করার জন্য। আমি আছি আপনাদের সাথে আর মাত্র আধা ঘন্টা। নেক্সট যে গানটি বাজাবো সেই গানটি হচ্ছে শিবুর সানাম গানটি। এটা হচ্ছে একটা কোলাবোরেশন ইন্ডিয়ান একটি আর্টিস্টের সাথে। এই ইন্ডি গানগুলো অনেক সুন্দর হয় আমাদের দেশের, নতুন নতুন যে আর্টিস্টগুলো এখন ফুটে উঠছে যাদের গান আমরা আজকে শুনলাম, সেটা হোক দামির বা আরিয়ান চৌধুরী বা কবির বা শিবু, ওদের গানগুলো অনেক ফ্রেশ সাউন্ডের, অনেক ফ্রেশ গান, ফ্রেশ সাউন্ডের গান, আর আমাদের নিজেদের বাংলাদেশের গান। তো চলুন শুনে নিই।

0: শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি আরজে ফারিজা আজকে আপনাদের সাথে। আর একটা মজার কথা আপনাদেরকে বলতেই ভুলে গেছি, আমাদের সাথে আজকে আরও একজন আছে স্টুডিওতে, সেটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গেস্ট ফিশ। হ্যাঁ, উনি আমাদেরকে আজকে যে গান দুটা রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ উনি আজকে আমাদের সাথে, কিন্তু উনি চুপচাপ বসে আছেন নিজের ফোনে। উনি আমাদের জুনিয়র আরজে হতে পারেন, তার মধ্যে পটেনশিয়াল আছে, কিন্তু সে কথা কম বলেন, তো এই জন্য মনে হয় না ওনাকে আরজেতে বেশি স্যুট করবে, ওনাকে টেকনিক্যাল জিনিসপাতিতে স্যুট করবে মেবি, তো মেবি ডিজে, মেবি হু নোজ, তাই না ফিস? মাথা নাড়াচ্ছে, কিন্তু হ্যাঁ আপনারা যদি চান তাহলে ওকে আমি টেনে হিচড়ে ধরে আনতে পারি একটা ইন্টারভিউর জন্য, যেখানে আমরা কিছুই না শুধু গল্প করব, পডকাস্ট টাইপের। যদি আপনারা এটা চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারেন, আপনাদের পপুলার রিকোয়েস্টে ওনাকে আনা হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0756868683, এই নাম্বার। আর এখন আমরা চলে যাব একটু পরে একটা ছোট্ট বিরতিতে, আর বিরতির পরে ফিরে আসব। আমাদের আর হাতে আছে মাত্র 15-20 মিনিট, আর আপনারা আজকে আপনারা প্রত্যেক রবিবারে আমাদেরকে শুনতে পারবেন 7-9 পর্যন্ত, কেউ না কেউ আপনাদের সাথে থাকবে ডাইভার্স 102.8-এ। আর আপনারা যদি আজকের শো মিস করে দেন বা আপনারা যদি ফিউচারে কোনো শো মিস করেন তাহলে আপনারা আমাদের www.diverseFM-এ গিয়ে লিসেনে গেনে ক্লিক করে শুধু বাংলা ট্যাবে গিয়ে আপনারা আমাদেরকে আবার শুনতে পারবেন। এই রেকর্ডিংটা আর্কাইভে থাকবে এক সপ্তাহের জন্য, তারপরে আবার নতুন যেই শোটা আসবে ওটার পরে ওই শোটা আবার এক সপ্তাহ থাকবে, এরকম করে করে এক সপ্তাহ করে শোগুলো আমাদের থাকে। নেক্সট শোতে কে আসবে এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রেখে দিলাম আমি, আর আশা করি আপনারা আগেরগুলো মিস করেননি, কারণ আগের গত দুইটা শো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আর আমি তো থাকবো আপনাদের সাথে, মাসে একবার হলেও আমি আসব। এখন চলুন চলে যাই আমরা ছোট্ট বিরতিতে, আর ফিরে আসবো আবার।
1: Get ready for the ultimate soundtrack to your summer. On Saturday, June 27th, the legendary Summer Soul Sessions Garden Party returns to Venue 360. We kick off at 8 p.m. with the heavy-hitting sounds of DJ Mick Foster, plus a very special guest from My Soul Radio, the one and only John Jules. It's 6 hours of pure soul, rare grooves, and floor fillers until 2 a.m. Don't miss the vibe of the season. Tickets are available right now at crownalldare.com. Let the warm summer nights be soulful. We'll see you on the dance floor.
2: Is your business getting noticed online? Are you reaching the customers you want and need? At Silvertoad, we can make that happen. Do you need a new website? Or perhaps your current one needs some TLC? At Silvertoad, we can make that happen too. We'll boost your online presence and get you noticed. Our specialist team are ready and waiting. Get in touch to claim your free website audit and report. Pop in and see us at the Silvertoad Studios in Luton. Find us online at silvertoad.co.uk or call 0800 756 6800. Silvertoad, your best friend for design, print and web.
3: Is your tone losing its soul?
4: From crackling valves to silent vintage hi-fi, your gear deserves the best. Welcome to Prestige Amp Servicing. With over 35 years of pro-level expertise to every repair, whether it's a boutique valve head or a classic record player, we'll get it sounding legendary again. Plus, we're a Marshall specialist. Find us just off Junction 13 of the M1. Visit prestigeampservicing.co.uk or call 07503 783 207. Prestige Amp Servicing. Expert care for the gear you love.

0: আমি বলার সাথে সাথে অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে যে হ্যাঁ, সবাই পডকাস্ট চায় আমাকে আর ফিশকে নিয়ে, আমরা গল্প করবো, এই পডকাস্ট সবাই শুনতে চায়। আমি লুটন থেকে মেসেজ পেলাম, বাংলাদেশ থেকে মেসেজ পাচ্ছি, মানে এত পপুলার কিভাবে হয়ে গেল এই মেয়েটা। বাবু একটু হ্যালো বলে যাও, এখানে আসো আসো আসো, হ্যালো বলে যাও, জাস্ট বলো যে হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে।
1: হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে।
0: ও থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের আমাদের গেস্ট, ক্যামিও দিতে এসেছে আজকে, গেস্ট অ্যাপিয়ারেন্স। ওকে আপনারা হয়তো বা পেতে পারেন, আজকাল ওর ইউনিভার্সিটি শেষ, ক্লাস বন্ধ, সামার হলিডে, সো যদি নেক্সট টাইমে আসে অবশ্যই ওকে নিয়ে বসবো আমরা একদিন, সবাই মিলে হয়তো ওকে রোস্ট করবো, নাহলে ও বাকি সবাইকে রোস্ট করবে, এটাই চলবে। তো চলুন আমরা নেক্সট গানে চলে যাই। এই গানটি রিকোয়েস্ট করেছেন শামসুন্নাহার রুবি, ঢাকা বাংলাদেশ থেকে। গানটির নাম হচ্ছে আজ আবার সেই পথে, মান্না দের গান।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।